0: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rotterdam. Rechtstreekse import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder, Vlaardingweg 53. B in Rotterdam. Ja, ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Horeca. Safe BV. Taste the tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl. NL.
1: अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां है, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूडियो ईमेल नर info@ujala.nl, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो।

मुलाकात एक बहाना है। वाह क्या नाम है सुनो। आज फिल्म खानदान, म्यूजिक बाय खयाम एंड गान वाली लता मंगेशकर के आवाज में आपने ये नाम को सुने हैं। वेलकम बाय उजाला मिदा कॉफी एंड चाय एक्स्ट्रा एडिशन। आज इतवार की दिन, आज इतवार, इट इज संडे। मिशन गनीत जे फन एन रस्टिग मिदा। Sabere de ochtend te hoegen, maar middag, daar geniet je ook natuurlijk van. Een familiebijeenkomst, dus als je vaderdag hebt, dus je gaat naar je papa toe. Papa een pitakje pas, heb je wel hè? Geniet van je vader. Een fijne vaderdag. En ben je onderweg naar een zomers evenement? Nou, maak er wat moois van. Wat je ook van plan bent vandaag, wat je plannen ook zijn vandaag. Wij brengen het nieuws, stories van dichtbij en ver weg. Met warmte en nuance en natuurlijk een vleugje gezelligheid, toch? Toppen chai, koffie, or pani, tayar kale. Want adem ya abe hega. Mijn hoe looit mahabir en af shalindra sinke waans mee sunne gujar heen ye sham dar sinahma. Met kanchen, tumko mere dil ne pukara.

मुलाकात एक बहाना है। वाह क्या नगमा है सुनवा लो। आज फिल्म खानदान म्यूजिक बाय खयाम एंड गाने वाली लता मंगेशकर के आवाज में आपने ये नगमा को सुने हैं। वेलकम बाय उजालास मिदाग कॉफी एंड चाय एक्स्ट्रा एडिशन। आज एतवार की दिन, आज एतवार, इट इज जोंदाग। मिसिंग गनीत जे फन एन रस्टिगे मिदाग। Sabir de ochtend te hoigen, maar middag, daar geniet je ook natuurlijk van. Een familiebijeenkomst, dus als je vaderdag hebt, dus je gaat naar je papa toe. Op een pitakje pas, heb je dan wel, hè? Geniet van je vader. Een fijne vaderdag. En ben je onderweg naar een zomers evenement? Nou, maak er wat moois van. Wat je ook van plan bent vandaag, wat je plannen ook zijn vandaag. Wij brengen het nieuws, stories van dichtbij en ver weg. Met warmte en nuance en natuurlijk een vleugje gezelligheid, toch? Toe op een chai, koffie, or pani, thee, want ademi avehega. Mijn hoe looit mahabir en af shalindra sinke waans mee soen negujar heen yesham, daar zin hama met kantjen. Tumko mir dil nipukara.

0: एक और बात हम आपसे कहने वाले हैं एंड दैट इज इट फॉलोइंग कन्या हम टेरेस पे बैठे लिली आई गिंग एवन या इमान सेड गिस्टर्न ऑन अ टेरेस टेगन मी हम से बोले फन आई गिंग एवन 5 मिनट्स इन द सन सिटे आई गिंग 5 मिनट्स इन द सन सिटे नू वेट माइन स्मार्ट वॉच नीट मेयर ऑफ इक स्पोर्ट वकांसी वीर of aan het smelten ben.
1: Harging.
0: Nou ja, Nederland mee is dat hamlok zomermodus met hoegele hega, warme weer. Hoe zal een radiocabrogram zo'n trainen? Straks natuurlijk weer de mooiste Bollywood classics, heerlijke melodieën en muziek die herinneringen tot leven brengt. Je luistert naar Ujala Radio. Dit was Ujala's Coffee Chai middagshow. Geniet van deze zondag. Geniet van je papa. Van de mensen om je heen. Van de kleine momenten die het leven mooi maken. Namaskar. Prachtige middag toegewenst. En blijf luisteren naar Ujala Radio. Ham toki chaila.